আপনি গিলা শুনিব কি পাইছে শিল্পী তুন্দ্রা হাজংলা গান্ডা এলা অনুষ্ঠান লা দ্বিতীয় গান্ডা আপনি গিলা শুনিবগে পাব শিল্পী পলেশ হাজংলা গান্ডা গান লা কথারা হলে মন্দা খম দমায়।

Yana kashwa ni shilong achi kobol rang knatum suing ba sakan tikon rum chakswa kobol go phara ga ting pa anga arisha moment da kobol ni kata bichung rang ko jol jol phara chingna CM Konrak Sangma Prime Minister Narendra Modi ni sosni dok pa chanye sal na namaskani ko nata PM Modi SEMICON India hajagani ko ruktok ko New Delhi o oprakanga kogruks ni STEM Lab rangko Riboy ni school rango o prakanga. Riboy o the teacher learning app ko skio ning pa teacher rang na nambate skio china bukote o nanga dao chiguma kapa koborang. Chief Minister Konrad K. Sangma Prime Minister Narendra Modi ni sosni dok kapa chani sal na namaskani ko natan baksana uni bulsi ko rupwa na mandirang na dangdiki o nani ment aro uni on kangia sungko namruro sulurwa o na dalbani gaman bajanap pangjolaha sangma modi ni at sing baljo kanina uni bula kanina aro makangchi bang a bulsi rang na dangdiki o nang kuchina uwas kaniko biangaha President Draupadi Murmu ba Prime Minister na gisukko nangin uni achiani na namaskani ko unatan baksana uni plak mungnama kamlang na matilpile di dowe aganangaha. Apsandaki Vice President C.P. Radhakrishnan ba uni India ni dalruruo sulruwa ni na aro digital ni gata dungtangata ni na uko matilpilanga. Aro bang a NDA oni kependul keparang aro sung asung oni asung ni ngao ni political party rang ba prime minister ni achenye salo namaskani ko unangha. Garo Hills Autonomous District Council GHADC Gongjagri sung ko nokatgri sung ni bak ongpa ani palagata. Yan William Nagar oni kogrupri kilometer ni gita chelgruka o South Garo Hills ajao onga yano bang a niknikani rangko Rama Sorok Bibarang ni namda pani rang dungja aro bijoli manani rang ba komia ne wiataha ndiba daude yandake paragatani chint songni namda pani na fun rangko batangka poisa rangko banga office rang ni gita dakchakani ko matgenok ne wiataha GHADC Chief Executive Member Dor Munat C.H. Sangma Community Hall Jikon Chibua Gpa Finance Commissioned Grand Ninga O Tarihachim Uko O Prake Onangaha Unbaksana Tebri Toilet Rangkoba Tariangjolaha Unbaksana Council Nigata Hajal Gtham Orange Ba Biteni Bolbi Sakoba Jawai Jolangaha Aro Community Reserve Forest Koba Namdabataha Yachin banga mandirang ni janggi thangani ba thangdo roro gnok aro songo dongkham gpa mandirang ko ba burung bolgrim aro chirim chibisukko naljoki rakhi china sangma didiang ha BJP dalni dalsani bakko jasani seva sankalp abhiyan ko prime minister narendra modi ni mandirang na janggi thangani na dangdikyo nani bulsi sotpunga gpani ko gisukrani ne wataha Yako October Chisni Ona Oatangint Ya campaign ko Seva Diverse Chi Abachingat Kint Aro Yanunt Blood Donation Camp Rangkoba Asungo Oatakin Ane Uyataha BJP ni President Nitin Nabint Ya camp ko party ni headquarter New Delhi O Prakyo Nanbaksana Party ni Dilgaparang Baksa Aro Kamka Gaparang Baksa Anchi ungal pangaha, nitin aganda pangaha, BJP na kamka guparang, dintang-dintang biap rawani ribae, ya campaign o bako rapay nga, ane wa aganjo langaha. Prime Minister Narendra Modi, daal sali bako, Semicon India hajagani ko ugtok ko, ya show bumi New Delhi o prakanga, yano sagatamni conference ko, Ko mungsong mati collaboration, investment, innovation, aro talent, pachanga sapani ko namdapatani gamand unanggin ni uyataha. Agalsa kumuko niknikani rangko, matgen chimuwa India sni point chet person ni gita tangdoaha ni modi aganangaha. Unbaksana semiconductor ecosystem ni tangdoa ni gamand ba aganin ba India banga bustu rangko tarigpa factories rangko bukotna Jakurang ko di ginok ni aganangaha. Commercial production ko gigini semiconductor plan rango
মোহালি আর সুরত ও আবাচিং তাহা আর ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ভিনি পয়েন্ট জিরো খো চিগিথাম পয়েন্ট বুয়া বিলিয়ন ডলার্স ওনা বাড়ি দাপা তাহা ইয়া থমানিও সাক রিচ্ছাদ এক্সিবিটর রং খো রিচ্ছাগতম ইন্টারন্যাশনাল কোম্পানি রং আর সপুয়া বাতে আসং রঙনি ওয়াতাকো মানগপা রং বাক্রমাং থাকা ইয়া আকাশবাণী শিলং। ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস ক্যাম্পাস ও পেট্রোল বম খো গোদা পানিছি বলেরো গাড়ি বোলসা ওয়াল ছাই খামা খবর খো মানসানি গতাদে ইয়া অবস্থা আলফ্রংনি বাকু গতাম খোলাচি মাঙো ওয়াহা আর ইয়া অবস্থা বা আসল রঙান বা ছাজা পানি খো ডিউটি খাগবা সিকিউরিটি গার্ড ইয়াকো কাহা নে উয়া তাহা পেট্রোল বম গোদা পাখো মানে খামগমন গাড়ি নি নম্বর আদা ইয়ান এম এল জিরো ওয়ান স্নি স্নি জিরো গনি ও ইয়া অবস্থা নি গমন বাঙা সানজানি খো দকান খুইঙা আর অথরিটি রংবা ইয়া অবস্থা ও আও বাক তংফাগপা রং খো আম সানজানি খো দকান ইয়া নে উয়া তাহা ডাইরেক্টরেট অফ মিনারেল রিসোর্স অফিস রিসা কলোনি ও গতামবাজি মাঙো পেট্রোল বম গোদাপানি জামান চিফ মিনিস্টার কনরাকি সংমা মিজলসালনি বাকু বুধবারা থামো অবস্থা বিয়াপুনা রিআংয়ে নিয়াহা ইয়া অবস্থা ও দারংবা সাকুনানিকো মানজাহা নিবা প্রাইভেট গাড়ি বোলসা নস্তাহা এনে খবর না উয়াতাহা আর ইয়া অবস্থানি বিদুঙো এফআইআর খো খাঙাহা STEM, Science, Technology, Engineering and Mathematics, Transformative Lab Co., NTPC Limited Nigata, Corporate Social Responsibility ni nga o Riboy District ni, Kogruks ni, Government School Rango o Prake o nga ha. Mungsonggupa program ko, Umdent Umroy RMSA Secondary School o nga taha, Chion Laboratory ko Umroy ni MLA দামান বাইট লামারে ডিপুটি কমিশনার ডক্টর অভিষেক সাইনি নি দংফানি ও ওপ্রাকাহা ইয়া প্রজেক্ট না চিগুমক ছাসা সৎপি ডক পয়েন্ট সৎপ লেক নিগতা থাঙ্কা পয়সা রং খো জাকালাহা ইয়ান এস টি ই এম জে খুন স্কি উনানি রং খো নামদাপাতনা আরো বারি দাপাতনা মুসং বাতে সুয়াদাম বিয়াপ রং ও ফরাইংবা ছাত্র ছাত্রী রং না নামবাতে স্কি উনানি খো ওনা মুসং এ বুকতাহা ইয়া ল্যাবরেটরি রং নামবাতা টেকনোলজি ওরিয়েন্টেড লার্নিং বা স্কি উনানি রং খো সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং আর ম্যাথমেটিক্স রং ও স্কি উনাঙ্গেন আর ইয়ান স্কি রাইং ছাত্র ছাত্রী রং না স্কি রানিও গিসুক নাগাত না দাকচাক কেন এনে উয়াতাহা টিচার প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো দালসালনি বাক কো রিভয় ডিস্ট্রিক্ট কো টিচার রং নি গিসেপো দন্থং গিজাগপা স্কি রানি কো ডিজিটাল নি গতা আর টেকনোলজি নি গতা স্কি রানা বকতাহা ইয়াকো ভারতী এয়ারটেল ফাউন্ডেশন নীতি আয়োগ আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বাক্সা নাংরমে বকতাহা যে কোন দ্য টিচার অ্যাপ নে মঙ্গে দোনাহা ইয়ান স্কি উনানি রং খো নামদাপাতানি ছোল খোবা ওনাঙ্গেন ডিপুটি কমিশনার ডক্টর অভিষেক সাইনি এডুকেশন অফিসিয়াল রং স্কি উনগপা টিচার আর গোপন রংনি দংফানিও আবাচেনা তাহা আর ইয়া স্কি উনগপা টিচার রং খো ইয়া ওমাং না উনগমন ছোল বা প্ল্যাটফর্ম খো চুং নান জাকালচি না দিদিয়ান বাক্সানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নি স্কি উনানিও গামছা তানি গমন বা আগানাং জোলাহা উন বাক্সানা উয়া নাম্বাতে স্কি উনাচি মেঘালয়া নি স্কি রানি রাঙো চুসোকানি আর নাম্বাতুরুয়ানি গমন বা জানা পাংজোলাহা চিগিথাম মাইল বার্নিহাট রিভয় ডিস্ট্রিক্ট নি ট্রাক বিল্ডিং ওয়ার্কশপ ও দালফ্রংনি বাকো ওয়াল খামাহা জিয়ন গে খুলগ্রুক রুম বা নকচুং রং আর অটোমোবাইল নি স্পেয়ার বা আগছাগপা বস্তু রং খো দংগপা নকচুং বা ওয়াল খামাহা ইয়া অবস্থা ওয়ার্কশপ ও খাম খাগপা মন্দির রংনি হিন্দু রংনি ডাকি ওয়াল গতা বিশ্ব কর্মা পূজা খো মানি না রিয়াং মতেঙ প্রিংনি চিখং বাজি মাঙো ওহা নে খবর না উয়াতাহা ইয়াও আল খামানিয়ারা বিজলি নি আসেল ওং ইং না বাদা আনি চানচি চিপে আগানাহা মেঘালয়া আর আসাম নি ফায়ার আর ইমার্জেন্সি নি দল রং থাকা কেন অবস্থা অংগপা বিয়াপনা সকপা এ ওয়াল খামানি খো
세팡급바 졸바 비아플랑오나 소카오니 날조가타하 몽성바티 세팡오급바 페트롤팜오나와알 낭파니코 조가타하 야오보스타다 오보스타오 다랑바 사크나코 만자하 와노 둥급바 감진 아로보수랑산노스통아이하 네코보나 위아타하 달니코보랑디야산 야나카시바니 실랑 왈남

ইয়ান আকাশ বাণী ঝুরা না সীমান শিলং স্টেশন আতাস খাগপ আজ খবর কুকনা সুহা দা ও আথামনি দোকাজেম শিবা ও হা ইয়া সময় দাও না সীমাং ফালনেন সাংমা আরু দল নি ইসল নারক মথিলা গিত্রাং খুকনা সোলা মানগেন গিত নি কথা বিছং রঙারা ওংা ইসল নাম্মা রেবাবো আং দে দে আরু মঙ্গপন গিতার ওংা বু আ বিবি পাকাবা

0: Knath Musangpa Sakantikun, yes, Serisona Changsatairam Chaksoa. Akaswani Tura, Meghalaya Basin Development Authority, Shillong Baksanangrame. Make a Rice Project Negata. Burung Burgram, Aro Chirin Chibis Kranko. Rpungna, Chakudi any program kona simangna rabainga. Ya program kona simang. Rchagni Supreetam Point Gatamsa Meter Medium Wave. Bahajalsa Rchagni Kola Chikitam Kiloharso. Knasona Maninga. Batangaman Sirisona Simang. Burung Burgram Ranko Naljokir Panganichi. Maikai Chiranko Matnama. Warangni Bidingo Knangaha. The Alona Simanachanga Make a Rice Series Nig Tamgapa Bakko Rabainga. Aruya Bakko Nasimang. Ganul Chirangara, Nukrek Biosphere Reserve Ni, Badiagpa Biaponi Ugbaha, Yanigman Nasimang Knangin, Aria Kata Bichungu Pangchak Nasimangna, Ganul Catchment Management Unit Ni, Social Manager, Srimati Anitya G. Moman, Agantala Tangin. Madam Nankoya Program on Achingaram Chaksua?
1: Skangpan Achimangi Yanamgapa Cholko Nanina, Amatella.
0: Skangpas Nanuna Ribana. Ganol Chirangara Nokrek Biosphere Reserve ni Badiagpa Biaponi Ungbaa. Aruya Nokrek Biosphere Reserve ni Kosako Catchment Area Samtangtango Dongpa Burung Burgram Plak Jangi Ginang Parangna Maikai Gamchata Naaya Ko Knatham Swing Parangna Thalat Kinchimude Metal Begin.
1: Yes, ani nangandge agana kusyonga. Ganol Chirangara Chungmasya Dultugpa Burung Nokrek Biaponi Ungbaa. Jeon Nokrek Biosphere Reserve Unga. Wa Biap del Tugpa, Burung Narigpa, Aro Mamung Takeba, Nosto Kakugi Jagpa, Jeon Telagpa, Chico, Chekani, Ko Aro, Chico, Brarkpa, Biap Unga. Ganol Catchment Area, Chirung Chibisik, Bolwa, Amang Asal, Yarang Plaknan Gamchata, Unbaksana Nokrekni, Burung Bolgramara, Chitange Rakhina, Burung Deltuani Chi, Aranko Rupunga, Aro Dentang Dentang, Do Matranko Rupunga, Dak Chaka, and Yapten again Chimode, Achkrangi, Dakarakani, Aro Gami Chanina, Dak Chakapa, Aro Gam Chakapaba, Unga, Unigaman Ya Catchman Ko Rupunga Rakianira, Anchini Chirung Chibisco, Tangi Rakina Nang Chomotkapa, Unga.
0: Mangapin Sanguinary Baskana. Maikai a chikrangi dak bewal, aro a ganrating bagapa katarang, dak rong baingapa kamrangara, sambol, aro du umatranku rupunga dak chaka. Yakuba na a knatham swing parana talat kinchimudi, metel begin.
1: Yas aninangangi agana kushioa, anching a chikrangra, burung samrang, aro chirung, chibiskrang, ni gamjin san, ungaija, warangra anchingi salanti, dakarakanyo, bak dunga. Achkrangra, Wamangi, Dakbewalo, Beber Anichi, Aro, Tang Tangi, Wea Masianichi, Burung Bolgram, Aro Chirung Chibis Granko, Tangi, Rakhina, Dakchaka, Gamchatkapa, Biapranko, Mandera, Untelagapa, Gamjinranko, Simsaki, Jakala, Unbaksana, Songi, Nokni, Manderangba, Burung Bolgram, Aro Do, Matranko, Rupunga, Dakchaka, Magacham, Pagachamrangi, Dakbewal, Rakbewalranko, Nyatin against Mode, Gatalgapa, Chasongi, Rupungani, Bewalanko, Jarki, Ganol, Chirunko, Rupunga, Chakani, Ungen. Yako aganing on, Make a Rice Project ni Gumanba Jana Patna Kusionga. Make a Rice Sara, Getsa Project, Jeon Meghalaya Basin Development Authority ni Nungo, Kaingapa, Jeon Meghalaya Government Baksa, Nangrami, Rabagapa, KFW, by German Development Bank ni. Fun Kagaman project on your project Nigaman on Titi Talatna. Your project go Songni Manderang Baksa, Melian Nangrame Kucholsan Unge, Tintang Tintang Kamranko Kainga, Jedake Soil and Water Conservation, Ninungo, J Kamranko Kaingatum, Warangra, Spring Tap Chamber, RCC Check Dam, Gavin World, Gavin Check Dam, Water Conservation, Rooftop, Rainwater Harvesting, Yarangan, Chiko Rupung Nagata, Dak Chakinga. Unbaksana plantation yan nakaparang dingtang dingtang kamrangko makers project nigata songrango khainga je dakode anga bebera ya kamrangko khani chi anching ganol catchment aro chiring chibis krangko rupungna takchakani ko ongenne
0: inda kemang madam ganol chiringni abri rangta jokaniara samthang thango gupa biaprangna dare rangna aro bulbulau dungpa sambolrang আর দু মাত্রং না মাই অনগলানিকো অননা
1: ইয়া বিয়া বাঙা সাম্বল রংনি আর দু মাত্রংনি দং চক্রাম বিয়াপুঙা চিসামনি সামথাং থাঙো দংগপা বুরিং রংরা আরুরং আউনিকো খমিয়াতা আরো চিরংরংকো থাঙে রাখিয়া সংনি মান্ডেরং না ইয়া চিখো সাম্বলরংকো রপংনা গতা মেকারাইজ প্রজেক্টনি গতা বলগি আনিরংকো বা প্লান্টেশন রংকো বা তাকা ইয়ানো দিংথাং দিংথাং বল ছাড়ারংকো ওনা আরো উয়ারংকো গেয়া যেটাকে বল গেদাপ্পা বা এফরেস্ট্রেশন নিয়াগানা আরুণ বাক্সানা বা এসিস্ট্যান্ট ন্যাচুরাল রিজেনারেশন এগ্রো ফরেস্ট্রি ইয়ারং যে কো নাগান গেছুমোদে বুরুঙো দুঙ্গপা বলরং বাক্সানা গপন বলরং গেদা পানি কিনা বাক্সানা টিম্বার স্পেসেস বা সয়েল রিটার্নিং এজিএফ নাগানা এজিএফ নাগান গেছি মোদে ওয়ান বিঠে গেঙ্গ পা বলরং জেওন আনছিং না বা ইয়া বল বিঠে নাঙা নিচি ইয়া বিয়া বাঙা সাম্বল রংনি আরো দ মাত্রংনি দং চক্রাম বিয়া পোঙা ছিসাম নি সামথাং থাঙ্গ দংগপা বুরং রংরা আরু রং আউনি কো খমিয়াতা আরো চিরিং রংকো থাঙে রাখিয়া সংনি মান্ডে রং না ইয়া ছি কো সাম্বল রংকো রপং না গতা মাইক্রাস প্রজেক্ট নি প্লান্টেশন বা বল গে আনি রংকো বা তাকা ইয়ানো দিংথাং দিংথাং বল ছাড়া রংকো গে আনি রংকো তাকা আরো উয়া রং কো গে ইয়া যে ডাকে বল গে দাপানি বা এফরেস্ট্রেশন নিয়াগানা অ্যাসিস্ট্যান্ট ন্যাচুরাল রিজেনারেশন উন বাক্সানা এ এন আর নিয়াগান গেছুমোদে বুরংনি বলরং দোয়াংনি খোসাকো গেদাপগপা রং আমো উন বাক্সানা সয়েল রিটার্নিং বা সয়েল রিটার্নিং নাগান গেছুমোদে জেন আকো সাত দাতনা দনগপা বল রং আমো উন বাক্সানা বা এজিএফ বা বিঠে গেনাঙ্গপা বলরং খো নিয়াতে নি গেছুমোদে আনথাংথাংনি জাকখালান বাক্সানা আনছিংনি উলউল আদংগপা চিরং চিপিসক্রানাবা তাক চাকানিকো গেন উনি কো নিয়াতে নিগেনছমোদে বা হেচক্রো নিয়াগান গেন ইয়া হেচক্রো নিয়াগান গেনছমোদে আসাল গেনাঙ্গপা বল আনছিংদে আসাল গেনাঙ্গপা বল নিসা নাগানামো ইয়ারংকো কেদা পাতনা না বাক্সানা ওয়াটার রিটার্নিং বা চিস খাতনা দুনগপা বা চিকো রাখি রকপা বল রংমো জেখাই বলছম আত্রি ইয়ারংকো কেনা গতা দাক ছাকা আরুন বাক্সানা বা বাউন্ডারি বা দেখে রকাম রঙও গেগপা বল রং উয়া রংকো বা গে না গতা মাতনামো টিম্বার ট্রিস রং বা গানোলি উলউল আউ দুঙ্গপা বিয়াপ রঙও আনছিং উয়া রংকো গেদাপ গেছম ওদে ইয়া রুরং আঙিগপা আ রংকো রাখি রকনা গতা মাতগেন ইয়া বল গে আনিকো জানা পাতেঙন সাম্বল রংকো গে আনি সোমায়ারা ওয়াছি নি খারিওঙা আরো ইয়া গে আনি খারি নি সময়কো আগানাত কেনছমোদে মেয়নি জুলাই যাওনা গে আ
0: গানুল চিরং বিজাং চিনি সামথাংথাংও দংগপা সংনুকনি মানদে রাঙারা মাইখাই ফাংচাকি জাঙ্গি থাঙা ইয়ানি গমনবা না আ থালাত কিনছমোদে মেথেল বেগেন
1: ফাংচাকি জাঙ্গি থাঙা নে আগানিংন ওয়ামাংনি জাঙ্গি থাঙা নিও ইয়া গানুল চিরংরা গামছাত গপাউঙা উন বাক্সানা গানোল চিরং রা গামে ছা আনিও নকনি সালান্থি নাঙা নিরং না জিল্লা খা নিরং না দাক চাকানিকো ওনা ওয়ামং দিংথাং দিংথাং বল ওয়ারংকো গে আ মেসু বাগান রংকো দাকি গামে গে এ ছা আন বাক্সা ওয়ারংকো ফাল্লা মংসং বাটে ইয়া জল লো সংদং গপারং আনছিংনি খারিও মানগপা বোলাম বিঠে চেটাকে খোমলা রংকো গে এ ওয়ারংকো ফালে সেমে জাঙ্গি থাঙা ওরংসা নাই গিজা ওয়ামাং নাথক রংকো বা মে বা ওয়ারংকো ফালে সুমে বা জাঙ্গি থাঙানিকো ছোল রা উনিগমন আনছিং ইয়া গানোল খেচমেনকো রপঙে রাখি না মানোদে সংনা নকনা জাঙ্গি থাঙানকো থাংদোয়াত্তা বাক্সানা বা চুরা সংজনমানি মান্ডেরাংনাবা নামগনিকো অনগেন
0: মাই দাকে বল ও আদেতনানি রং আরো আবা ছানি রং গানোল চিরংকো নষ্ট খা ইয়ানি গমনবা না থালাতনা মানফাগিনমা
1: বুরং বলগ্রম রংকো দেনানি চি আবা ছানি রংচি আরো মান্ডে রংনি দিংথাং দিংথাং দাকা রকা খাম রংচি ইয়া গানোল চিরংকো নষ্ট খানা গতা মাতনা মাইনা বুরং বলগ্রম রং দংজাই বুরং রংকো রুরং নাতা চি বানাতা রংথাল গপা চিরংকো মছিয়াতা বাক্সানা আরান খারিও চি জকানিকো খমিয়াতা বুরং বলগ্রমকো রপঙে রাখিয়ানিয়া আরো সামথাং থাঙ্গ দংগপা ফ্লাকন নামে রংথালে রাখি গেছমোদে ফাংনা জলনা ইয়া 치 당감급바 옥나겠다 만겐 제닥게 가루힐소 가놀 치릉 제온 안층 투라 바 우니 월월 아우동급바 플락난 야 치라 감찻급바 옹아
0: 탈라타니나 모텔비야 마담 엔다키멍 마이 닥급바 르뿡아니 닥비와랑코 아로 송녹니 운글라니랑치 가놀 치릉코 락키나겠다 만겐 제라코데 투라 질라니 무캉 장기 탕아니나 몬창급방자와 이야코바나 아탈라킨스모데 미텔베겐
1: 노크레코니 투라오나 조깽급바 가놀 치릉코 안층 숨삭게 르뿡나나가 부릉볼그람 치릉랑코 르뿡안 박사 안층 우아랑코 노스토 카기자급바 감메 차아니 베왈랑코 자칼나 아측 마그참 파그참니 위마시아니 박사 송 녹니 만데랑바 쿠몽그르케 야가놀 치릉코 르뿡아니요 박라아이 조톤 카나 난겐 마이나 가놀 치 뜻겐춤 옹오리 안칭니 무캉 장기 당하니요 치코 만나 남멘 넥넥가니코 온겐 우니금은 다오 안칭오 당의 동행급바 치릉 지비스크랑코 르뿡나 안칭 안탕탕니 작고농아 가놀 캐치맨 프로젝트 Jakora ekam kaasanu aigija sakanti yano songdonggapa anchingi plak manderangan ya chigo rupungna jaku deena kam khanagata nangyan.
0: Ganol chibisko rupungna jaku deyanyara anchingi mukhang china maikai gamchata yarangni bidungun aknaat musoyngaparangna agan kupatina namnikinma.
1: Yana agandiki aganatna? Ganol catchment area ra Tura town area ni water supply nga. Ba Tura town no chi jakhalna barangna matnenggapa ra Ganol catchment area onin nga. Unigaman ya Ganol ni chi ko rupangye ba thangye rakhyani ra anchingni mkhangchi changi thanganyo Tura aro uni ulwul audonggapa songrangna nangchongmotgapa aro gamchatgapa nga. Unigaman bolwa ako chirang chibisko rupanganira anchingni rong thalatgapa aro namgapa chiko onnagata takchaka. Angni na simang plak baksa kumongna skanira hai anching nadapet anchingo dongengapa burang bolgrimrang aro do'o matrangna khasana. Warangko rupangna bolrangko gena jidakode makang salrango anching china niknikaniko chagrongna gita nangjawa. Yako agane kumonganiko onpai angni agananiko machodata. Mtela.
0: Mtel biya madam nangni gamchatpegipa somariko jakhale yanuna ribai namgapa kupatyanirangko nao naha. Aro knatam suengipa sakantiko ba ya sirisko gisik nange knahanina mtela ya apsandakaba programko chingana simangna. Rebaingba Bristiber Atamni Snebajio Mungapan Kata Bichungo Pangchake Agan Talatangin Aro ya program ko Akaswani Tura Meghalaya Basin Development Authority Baksa Nangrame Rabainga Na Simang Makang Antioba ya program ko Knatham Sobo Wa Somayo Grong Taikuzana Kankan Knatham Shengba Sakan Jikon Matelan Baksa Walnam

ইয়ান আকাশবাণী ঠুরা সময় দাওয়া থামনি ছিখং বাজি মিনিট খোলা ছিং হা ইয়া সময় না সিমং দিল্লি স্টেশন কে ওয়াতাস খাক বা দিন থাং প্রোগ্রাম রাঙ্গ খুনা সোনা মানা হা আর ইয়া প্রোগ্রাম রাঙ বাকসান দাওয়া থামনা ছিংনি স্টুডিও নি থারি সুগমন প্রোগ্রাম রাঙ বা ইয়ানন বোট না হা খুনা তুমি সোয়েন পা সাকান টেকন ছিং বাকসং আনি না মথেলা আর ওয়াল নাম জয় হিন্দ।